কনিদিক আকাশবাণী শিলং খুবর বনপুলে লাসে ডরসনরাম কিমাত কি বকং সান জং খুবর কজিংপুন কো বর কি জাই বিনরি রিও লোম খলং কো বকং সান অম তং না কবন তা কথান হিনরে না কবন তা ইমলং সালং বাত কারি কুমজু অং কো প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু কিন্তু উসুম বোট মন্ত্রী রংবা ওবা প্রস্তুন টন সং ই গিনং খি ইসা থান হরি লোম জয়ন্তিয়া বানপিন সঙ্গে নো ইয়া কজিং খি অনসদাং আই টেন্ডার নো দংশন ক সরকার জেলা বানপিন ইতনাত ইয়াখানান পুলক ওয়ানরা খা কে এচএ ডিসি কমাং তিনকা জং স্নাম আর হাজার আর পুহন রিও আর পুহন ইউ দা কজিং আন্তাত বান্দুনা পিসা হাদু খাতন রিও পয়েন্ট খান্দাই ফু আর লাক তিনকা কি খু বর কি বনিয়া কা প্রেসিডেন্ট দ্রৌপদী মুরমু কলাস ডাং কজিং লিট জুঙো কবসান স্নি ইয়া কমধিয়া প্রদেশ বরক ওডিশা হনে কসঙ্গি হাক স্নি কি বন্দিং কং কল পয় হক কাত লিং সুইন হ ইন্দোর বলা পিয়াং সোভা কা দা উলাট কজলা মধিয়া প্রদেশ উমাং গুভাই পটেল বাট উ মন্ত্রী রংবা ডক্টর মোহন যাদব হব আইজিং ক্রেন ক প্রেসিডেন্ট কল অং বগ জিং থমু জং জিং লং কলং বন পিন কুপ বর কি জিন রিউ রিউ লোম কব লং গব কং সা না গব তাক রি বর কি ইমলং সা লং কল পিন পাও গ জিং সঙ্গু ngu ek sin jam bala shem da brahma kumaris ba kala ong ba kani kani rap ik jai bin riu lom bandan ka bentak ba kongsan ha ka roi ka par jong kari উসম্বুদ মন্ত্রী রংবা খি একতনাথ কাম্পো ইয়ং উবা প্রস্তুন টন সং উলকু ইকবে খি সা থান হা ই জেন্ট হিলস হালোর কজিং তি দৌয়ং বগিন পিনকুট নো একজিং খি বট বন কন্দু অব কসরকার দা কব অং বক সরকার কলকু বন আপ লাই বনাই কটবা কসরকার জল্লা কলকু বন আপ লাই বনাই কটবা কসরকার কদং প্রসং বনে ক্রেন বক সরকার খুমি কসরকার কনবুট দিন বক সরকার খুমি বন পান জিং পিন জন সুর নাকা আইন উবা তন সং উল কৃপাত রু ইকনো খি বারল অং ইউ বসা থান বু কন্দু এক সরকার বন কন্দু ইউ মন্ত্রী রংবা কনরাত সংমা বন ইউ অজিং সাই কতা কলং বদন কাম কম মত বফি সুলে সা থান ভিন ইউ এক জুবা ক সরকার জেলা শেন গঞ্জসদং বনপিন মি তদ নগবন্তা কজিং পিন ইতনাত ইয়াকনান পলং অং মন্ত্রী কামজুং অকাই উতমিথি ডি শিরা কজিং স্মু জং প্রজেক্ট খলং বনপিন কলা দোর ইয়াকানি জাকা ঢাকা বপন খু ইয়াক ওম কজিং বো ইকি বর্জিং পিন শাই বথমাই বট বনপিন ইতনাত ইয়াক জাকা হি বরো কওয়ে উ মন্ত্রী উল অং রু বকজিং শনা ইয়াক ফালোর কবথমাই রু কলা জন্দাম বট অন সদং ইয়াকজিং পিন ইতনাত হাদিন জং কতা ক সরকার কলামং হিউ পেন লাই ক্লোর তিনকা তং বট পেন ইন্টারনেট বাট সাউ ক্লোর তিনকা নাক বেন তাক লাইট বাট সাউন্ড শো কথমাই কাকাসি হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কে এইচ এ ডি সি কলাওয়ানরা এক মং তিনকা কপুরা নাকবন্তা উসনাম আর হাজার আর পুহন রিও আর ফিনিও দা কব আন তাত এক জিংদুনা পিসা কব খাটন রিও পয়েন্ট খান্দাই ফু আর লাক তিনকা উ এক্সিকিউটিভ মেম্বর বদে খমি একতনাথ পিসা তিনকা ওবা সেই বরলাং ওয়ারবা উলওয়ানরা একমং তিনকা কসঙ্গি নিংকং জগদর পানমাং তিনকা উল অং বক কাউন্সিল কখমি লন্তি বকন পিনলুট হাদো আর স্পা খাত সাউক্লোর রিউ ফৌলাং খন্দাই হাজার সাউ স্পা শি ফৌ তিনকা হাগনি কসনাম মাং তিনকা গবা মন্তা কাতবাক খাজনা লা আন্তার বনলুম হাদো আর স্পা খাত সাউক্লোর সাউ ফুলাই লাক খাত রিউ হাজার নিউ স্পা রিউ ফৌ তিনকা উবা ওয়ারবা উলাই থু রু বাক এক্সিকিউটিভ কমিটি কনওয়াদ ইকিলার কিলিনতি বন কিনতি জিং ইউ জং কাউন্সিল বন পিন ভাই কুলকম ত্রি কাম বট বন বিশার বনিয়া ইয়া কি জিং পিন লুট বারো উবা ওয়ারবা উলা কিন্তু ইং দরবার বাকন মিনজু রে কমং তিনকা দা কব অং রু বাক জিং থাপ বুট কব লাই বনাই হালোর কমং তিনকা কব শিপর কব